0: হায় যে তু বিছড়ি গই তার ছাঠু রোয়া বিনি জানা,
1: ক্যা
0: যে
1: বাত হ্যায়,
0: তুম বিছড়ে গই তার ছাঠু রোয়া বিনি জানা।